শ্রোতামার লাভয় গীত শুনেছে গায়কছি শঙ্কর উপ্রেতি। শ্রোতাও হাম বাত করমু আব জি চমাস শুরু হগো আর বখত মে যে আমার পশু ছিল গোর বাছ বাকার খাস কর আমার যে গোর ভেঁস ছিল ইনার দেখভাল হুমকে বহুত ধ্যানপূর্বক করম পড়ে কিলকি বারিশ মৌসম মে বহুত সার বিমারি আমার গোর বাছনকে লাগ জানি কিলকি বারিশ বজল নমি হে কচার হজাঁ আর কচার কারণ ফির মচ্ছর হজনি ফির বহুত সার রোগ হন লাগনি জমে খুরপকা মুহপকা আর নিউমোনিয়া জস বিমারি খতর বড় যাঁ উনার বচাও লিজি হমকে হমেশা ইয় বাত ধ্যান ধরনে চাই কি যে উনার গোড় ছ যা হাম গোর ভাষণকে বাঁধনু ওয়া সাফ সফাই ধ্যান ধরন চাই আর সুখ উক ধরন চাই কচা নি হন চাই আর ইক হিসাব উনকে সন্তুলিত আহার লে আর দগড় মে সাফ পান লে উনকে দিন চাই কিলকি উ তো জানোয়ার ছ পশু ছ বলে নি সকন তো হমার জিম্মেদারি হ্যাঁ আগর হম উনকে পাল রাখো তো উনার হব দেখরেখ ভাল ঢঙ্গ করু। বারিশ মৌসম মে যে আমার দুধ দুণি ওয়াল যে পশু ছিল উনকে সুরক্ষিত ও স্বস্থ ধরণ লিজি কুছ বাতন পর হমকে ধ্যান ধরণ চাই জেসি হম কো কি উনার যে রুণি ওয়াল জাগ ছ ও সাফ সুতর আর হাওদার হন চাই আর